ভাই তো বড় লো ভাই তো বড় শিবরে শোকর হইতা নে আ ভাই তো নি গান্ডা গরে গে আ কো কো তো কাচেরে মানি আ ওই গরে গায় না রে গে ওই গরে মনা কালিয়া তেরে ওয়ান তো কতর হুকুমান্তে আ ওই গরে মনা কামোরা এমবাই মুইতো নামানোতি আ ওই গরে মনা কামোরা ওই তো ওই ঘরে মনে করে যা চিওয়ান্ত কত রুকো মানছে ওই তো মুই রাঙ্গ মুইতি মো আই ঘরে হাজ কুয়েমি ওই তো বুড়ু নো বই তো বোরে এসি বলে শোকর হইতানে এ কো তো কাছে মানে সুবুড়ু নো বই তো বোরে এ বলে শোকর হইতানে।